0: দেসি। আর খুব দিন তক ঘাস মানে বি নেই আঁকরে না। আর গোটে গোসো হুইপ সুপার নানে বজারে মিলসি, সেটা বি ফেনক্সা প্রোপ পি ইথাইল 9.3% ইসিনে তৈরি হইতিসি। ইতাকে বি আমি ধান রুয়া করি করি 15-20 দিন গলা উতারু একর পিছা 250-300 মিলিলিটর হিসাবনে ব্যবহার করি পারমা। সে শোষ হল মিথোক্সি ফেনোজাইড 18%, আর এমামেকটিন বেঞ্জোয়েট 1.8% এসি, যেটা বজারে ভিনে ভিনে নানে মিলসি। সেটা মানে হল কিল আউট, নো উইড আর ফাইটর। এটা সবু প্রকার ঘাস মানকে মারিথিসি। এটাকে একর পিছা 300 মিলিলিটর হিসাবনে স্প্রে করি পারমা। ধান রোপার 25-30 দিন ভিতরে নে এই ওষুকে ব্যবহার করি পারমা।
1: শুণুলে কার্যক্রম চাষের কথা। আপনার কার্যক্রম শুণুচার আকাশবাণী ভবানীপাটনা কেন্দ্র বর্তমান প্রচার করুছ পুরাতনী গ্রামরে ওড়িশি। প্রথমে আসন্ত শুণবা শিল্পী রমেশ কুমার রথঙ্ক কণ্ঠরে গোপাল কৃষ্ণ রচনা

শ্রোতা বন্ধু, ভারতের স্বাধীনতা সংগ্রাম কহিলে আম আখি আগে আসি যাতা অনেক বীর সংগ্রামী, আন্দোলন, সত্যাগ্রহ ও ত্যাগর চিত্র। কিন্তু এই দীর্ঘ সংগ্রাম কেবল অস্ত্র আন্দোলন ও রাজনৈতিক সংঘর্ষে সীমিত নথিলা। এহার আউ এক অত্যন্ত শক্তিশালী অস্ত্র থিলা সাহিত্য। কলমরে মধ্যে বিপ্লব আসিপারে, শব্দরে মধ্যে লোকঙ্ক মনরে স্বাধীনতার অগ্নি চলিপারে। ভারতের স্বাধীনতা সংগ্রাম এর এক বড় উদাহরণ। যেতবে ব্রিটিশ শাসনরে ভারতীয় মানকর স্বরকু দমন করিবার চেষ্টা হয়েছিল, সেতবে কবিঙ্কর কবিতা, লেখকঙ্কর গল্প, সাংবাদিকঙ্কর সম্পাদকীয়, নাট্যকারঙ্কর নাটক ও দেশভক্তির গীত লোকমানঙ্ক মনরে নূয়া চেতনা সৃষ্টি করুছিল। সাহিত্যর শক্তি হেউছি এহা সিধাসলক মানুষের হৃদয় ও চিন্তাধারাকে স্পর্শ করে। গোটিয়ে ভাষণ কিছু সময় পাই প্রেরণা দেইপারে, কিন্তু গোটিয়ে কবিতা, গল্প কিংবা দেশপ্রেমর গীত দীর্ঘ সময় পর্যন্ত মনরে বঞ্চি রইপারে। সেই সময়ের সাহিত্য স্রষ্টামানে নিজের রচনারে ভারতের দূরবস্থা, ব্রিটিশ শোষণ, দারিদ্রতা, সামাজিক অন্যায় ও পরাধীনতার যন্ত্রণাকে প্রকাশ করুথিলে। সেই সহিত লোকমানঙ্ক মনরে স্বদেশ প্রেম, একতা, আত্মসম্মান ও স্বাধীনতার আকাঙ্ক্ষা জাগ্রত করুথিলে। ওড়িশার সাহিত্য মধ্যে ভারতীয় স্বাধীনতা চেতনাকে শক্তি দেইথিলা। ওড়িয়া ভাষার কবি, লেখক, সাংবাদিক ও সাহিত্যিক মানে নিজের লেখা মাধ্যমে লোকমানঙ্কু জাতীয় চেতনারে উদ্বুদ্ধ করুথিলে। উৎকল কৌরব মধুসূদন দাস ওড়িয়া জাতীয় চেতনার জনে মহান প্রেরণাদায়ক থিলে। ওড়িয়া ভাষাভাষী অঞ্চলর একত্রীকরণ ও ওড়িয়া জাতির স্বতন্ত্র পরিচয় পাই তাঙ্কর অবদান অতুলনীয়। তাঙ্কর চিন্তাধারা ও কার্য ওড়িয়া মানঙ্ক মধ্যে নিজের ভাষা, মাটি ও পরিচয় প্রতি গর্ব সৃষ্টি করুথিলা। সেহিপরি ফকিরমোহন সেনাপতি,

0: শ্রোতা বন্ধু, যুবপিঢ়ি যেকোনসি রাষ্ট্রর মেরুদণ্ড এবং ভবিষ্যতর কর্ণধার। আজির পরিবর্তিত যুগরে দেশপ্রেমর পরিভাষা কেবল যুদ্ধ কিংবা নারাবাজি মধ্যে সীমিত নুহে, বরং দেশের বিকাশ ও সমাজ প্রতি নিষ্ঠাবান হওয়া জরুরি। নূতন চিন্তাধারা ও আত্মনির্ভরশীলতা পাথেয় করে বড়া আবশ্যক। স্টার্টআপ, বিজ্ঞান, বৈষয়িক জ্ঞানকৌশল এবং নূতন অনুসন্ধান মাধ্যমে দেশের অর্থনীতিকে সুদৃঢ় করা আজির সবুঠার বড় রাষ্ট্র সেবা, নাগরিকঙ্ক দায়িত্ববোধ, যেপরিকি মতদানের অংশগ্রহণ করা, ট্রাফিক নিয়ম মানিবা, পরিবেশর সুরক্ষা এবং নিজ কর্তব্য সঠিক ভাবে পালন করা হেউছি আসল দেশপ্রেম। সোশ্যাল মিডিয়ায় কোণী ঘৃণাভাব পরিবর্তে সকারাৎমক চিন্তাধারা এবং ভারতীয় সংস্কৃতির গৌরব প্রচার করা, জাতি ধর্ম এবং ভাষাগত ভেদভাবর ঊর্ধ্বক যাই এক সমৃদ্ধ এবং একতাবদ্ধ সমাজ গঠনের সহযোগ করা, আমার ঐতিহ্য ও সংস্কৃতি সম্মান জনাইবা, স্বাধীনতা সংগ্রামীক বলিদান এবং আমার সমৃদ্ধ ইতিহাসর প্রেরণা নেই আগুক বড়া, দক্ষতা বিকাশ যেপরিকি শিক্ষা, ক্রীড়া, কলা এবং গবেষণা ক্ষেত্রে নিজকে শ্রেষ্ঠ করে বিশ্বস্তরের দেশের নাঁক উজ্জ্বল করা, সমাজ সেবা ক্ষেত্রে নিজের পারদর্শিতা দেখাইবা, স্থানীয় সমস্যা যথা নিরক্ষরতা, গরিবী এবং স্বাস্থ্য সমস্যা দূর করা পাই স্বেচ্ছাসেবী ভাবে কার্য করা। যেতবে জনে যুবক নিজের ব্যক্তিগত উন্নতি সহিত রাষ্ট্রর প্রগতিকে যোড়ি দিয়ে, সেতবে দেশপ্রেম এক সকারাৎমক পরিবর্তনর রূপ নিয়ে। এই অবসরে আজ রয়েছে আলোচনা যুবপিঢ়ীঙ্ক মধ্যে দেশপ্রীতির ভাবনা, এ সম্পর্কে আলোচনা করুছন্তি কর্নেল দেবরাজ মল্লিক।
1: জয় হিন্দ, জয় ভারত। দেশ দুই দিন পূর্বে 80তম স্বাধীনতা দিবস মনাইছিলা। পুরা দেশ মৌন প্রাণ দেই ছোট ছোট শিশুঙ্ক ঠারু আরম্ভ করি সমস্ত নাগরিক ঘর ঘর ত্রিরঙ্গা এবং স্বাধীনতা দিবস মনাইছিলা। আউ সেই ত্রিরঙ্গা পাইবা পছরে অনেক প্রশ্ন আসে কি ত্রিরঙ্গা বা স্বাধীনতা এতে সরলরে আমি পাইলে কি সংঘর্ষময় লা, 800 বর্ষ গুলামরু মুক্তি পাইবা সেই যে সংঘর্ষ মনে পকাইলে মনোভাব আহত হয়ে আসে। সংঘর্ষ লা ব্রিটিশ রাজর লাঠিমাড়, জেলর চারিকান্থর করুণা, বন্দুকর গুড়ি, ফাঁসির ফন্দা, আন্ডামান সেলুলার জেলর করুণ কাহানী, পঞ্জাবর জলিয়ানাবাদ বলিদান এবং ক্রান্তিকারীঙ্কর ত্যাগ, আউ তাহা মধ্যে থিলা অনেক আক্রোশ যাহাকি অঙ্গ্রেজ শাসকঙ্কর অহংকার, যাতনা এবং তাড়না। এসব সংঘর্ষ পরে আসিলা 14th August দেশের বিভাজনের বিভীষিকা, যাহাকু পার্টিশন ডে বলে আমি কহে। 1.5 কোটি লোকঙ্কর বাসশূন্য, মাতৃভূমি ছাড়িবাকু পড়িলা এবং হাজার হাজার লোকঙ্কর ভুখমরীরে প্রাণত্যাগ কলে। আউ দেশ দুই ভাগ হলা। 17 অগস্টকু

0: জরুরি জিনিস পৌঁছাবার সহিতে সাহায্য কামকে তুর্তি করবার লাগি নির্দেশ দিয়েছেন। শ্রী মাঝি উপরবেলা ভদ্রক জেলার বয়ের স্থিতির অনুধ্যান করেছেন। সামাজিক গণমাধ্যম জরিয়া মুখ্যমন্ত্রী কইছেন, বয়ের স্থিতির মোকাবিলার লাগি স্থানীয় প্রশাসন পুরাপুরি তৎপরতার সহিতে কাম করুছেন। যুদ্ধকালীন ভিত্তিতে উদ্ধার ও থইথান কাম জারি রয়েছে। এসব ঠিকভাবে পরিচালনার লাগি তিনজন বরিষ্ঠ অধিকারী বালেশ্বর, ভদ্রক ও যাজপুর জেলার লাগি খাস দায়িত্ব দিয়াযাইছে। প্রভাবিত লোক নিকে জলদি সরকারি সাহায্য পৌঁছাবার ও সেমানকর সুরক্ষা সুনিশ্চিত করবারটা সরকার সবুন পহলা প্রাথমিকতা বলে মুখ্যমন্ত্রী কইছেন। জল সম্পদ বিভাগের সর্বোচ্চ যন্ত্রী দিলীপ রাউত কইছেন, রাজ্যে ইহাদে মধ্যম ধরনের বয়ের স্থিতি দেখা দিয়েছে। ব্রাহ্মণী ও বৈতরণী নদী ন বয়ের হইতেবার সে কইছেন। বর্ষার পরিমাণ কমিথিবার নু যাজপুর ও ভদ্রক নদী মানকে জলস্তর কমিথিবার বেলে সুবর্ণরেখা ও জলকা নদী ন বয়ের স্থিতি নাইন বলে শ্রী রাউত কইছেন। কেন্দ্র সরকার বিকশিত ভারত লক্ষ্য পূরা করবার কে খুব জলদি ব্যাঙ্কিং ক্ষেত্রটি সংস্কার লাগি গোটি উচ্চস্তরীয় কমিটি গঠন করবে। অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ আজ নয়াদিল্লি ন রাষ্ট্রায়ত্ত উদ্যোগ ব্যাঙ্ক মানক দুইদিনিয়া সম্মেলনকে উদ্ঘাটন করবার অবসরটি কইছেন। এই উচ্চস্তরীয় কমিটি ব্যাঙ্কিং সংস্থা বাবদে ভবিষ্যৎ কার্যপন্থাকে নেইকরি রিপোর্ট দেবা। এস্টান মূল হইতিবা দুইদিনিয়া সম্মেলনীতি হবারকে থিবার আলোচনা নু ব্যাঙ্ক মানকর ভবিষ্যৎ ভূমিকাকে নেইকরি রূপরেখ তৈয়ার করা যাবা বলি শ্রীমতী সীতারমণ কইছেন। ভারতীয় ব্যাঙ্কমানকর নিহি বরকস অছে আউ এবা দিনে অতকা মজবুত করবার দিকে সংস্কার আনবার লাগি পদক্ষেপ নিয়া যাবা বলে অর্থমন্ত্রী কইছেন। সে কইছেন, উচ্চস্তরীয় কমিটি রিপোর্ট দেবার উত্তরু সরকার আউ ব্যাঙ্কিং ক্ষেত্রটি ভারতের অর্থনৈতিক অভিবৃদ্ধি তুর্তি হেবা। ভারত লাগি দীর্ঘকালীন বিকাশ লক্ষ্য পূরা করবার লাগি 20 বছর নু কম সময় থিবার বেলে এই পদক্ষেপ জরুরি ভূমিকা নেবা বলে অর্থমন্ত্রী কইছেন। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এক দেশের পূর্বতট ক্ষেত্রটি লাগি রয়েছে লগায়ত বর্ষা ও রেল চলাচল স্থিতির সমীক্ষা করেছেন। পাই জমি রুবা রেলপথ উপরে নজর রখবার ও ট্রেন চলাচল ঠিকভাবে জারি রখবারকে দক্ষিণ পূর্ব রেলতটর মহাপ্রবন্ধক শ্রী বৈষ্ণব নির্দেশ দিয়েছেন। রূপসা বারিপদা বাঙ্গিরপোষিয়া ও রাউরকেলা বন্ডামুন্ডা বাগির ক্ষেত্রর রেলপথটি অতকা সাধন লগাইকরি রেলর সুরক্ষিত চলাচলকে সুনিশ্চিত করবার উপরে মন্ত্রী শ্রী বৈষ্ণব জোর দিয়েছেন। রাজ্যে শিশুমানকর সুরক্ষা ও কল্যাণ লাগি সরকারকর প্রতিবদ্ধতাকে আহরি বরকস করবার লক্ষ্যটি উপমুখ্যমন্ত্রী প্রভাতী পরিড়া আজ ভুবনেশ্বর নথিবার রাজ্য মহিলা ও শিশু প্রতিষ্ঠান পরিষদ ন শিশু মঙ্গল সমিতির নূয়া সদস্যমানকর লাগি হইতিবার 5 দিনিয়া তালিম কার্যক্রমর 2 নম্বর ব্যাচকে উদ্ঘাটন করেছেন। এতে 27টা জেলা নু 58 জন শিশু মঙ্গল সমিতির সদস্য ভাগ নিয়েছেন। ফি ছুঁয়ার লাগি সুরক্ষিত ও অনুকূল পরিবেশ তৈয়ার করবারটা সরকারকর প্রাথমিকতা হয় বলে উপমুখ্যমন্ত্রী শ্রীমতী পরিড়া কইছেন।
1: সিসিআইরে বড়ুথিবা ছুয়ামানঙ্কু গোটে ফ্যামিলি বেসড কেয়ার দবা পাই প্রচেষ্টা করিমা এবং সমাজ আউ ব্যবস্থা ভিতরে পিলাঙ্কর অধিকার আউ পিলাঙ্কর হিত পাই গোটে সেতু ভলি কাম করিমা। আজ সেইমানকু 5 দিনর ট্রেনিং দিয়া যিবো, তার কামকু দেখিবার দায়িত্ব এ শিশু মঙ্গল কমিটির অধ্যক্ষ মেম্বর মানকর হব। শিশুঙ্কর ভবিষ্যৎ আম সমস্তঙ্কর সামূহিক উদ্যম হব।
0: ইনু জনেদে যেপারে যে তার আগনু পয়লা ব্যস্তি 78 জন নূয়া সদস্য তালিম নেইথিলে। আপন মানে খবর শুনুছন আকাশবাণী সম্বলপুর কেন্দ্র নু। সুভদ্রা যোজনার 5 নম্বর কিস্তি 700 টাকা এবার 28 তারিখ রাখী পূর্ণিমা অবসরে দিয়া যিবা। নয়াগড় জেলা ন হবার কেতিবার খাস রাজ্যস্তরীয় সমারোহটি সুভদ্রা কিস্তি দিয়া যিবা বলি উপমুখ্যমন্ত্রী প্রভাতী পরিড়া কইছন। বাদ পড়িথিবার যোগ্য হিতাধিকারী মানকু একা সঙ্গে 5টা কিস্তি দিয়া যিবা। এ মাসের 28 তারিখ তক আবেদন করিথিবার 1 কোটি নবাতকা হিতাধিকারীঙ্কু 700 টাকা ব্যাঙ্ক খাতাকে দিয়া যিবা। উপমুখ্যমন্ত্রী কনক বর্ধন সিংদেও আজ বলাঙ্গীর জেলা পাটনাগড় উপখণ্ডর ভিনমিন জাগান পাখাপাখি 14 কোটি টাকার প্রকল্পর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। জেলার প্রসিদ্ধ পর্যটনস্থলী গর্দমার্দন পর্বত তলে থিবার হরিশঙ্কর মন্দির চারিআড়ের বিকাশ লাগি 13 কোটি 50 লাখ টাকার প্রকল্পর শুভারম্ভ হয়েছে। শ্রাবণ মাসর উজ্জ্বলপকর পঞ্চমী তিথিন আজ পুরী শ্রীমন্দির ন মহাপ্রভু মানকর খসাপড়া নীতি করা যাচ্ছে। এথির লাগি 2 নম্বর ভোগমণ্ডপ ভোগ শেষ হবার উত্তরু সঞ্জর 6 নু রাতির 10 বজে তক এই গুপ্ত নীতি করা যাবা। এথির লাগি সময়াতি 4 ঘন্টার লাগি সর্বসাধারণ দর্শন বন্ধ রয়েছে। শ্রাবণ মাসর আজ 3 নম্বর সোমবার থি রাজ্যর ভিন ভিন মহাদেবগুড়ি মানকে প্যান চড়াবার লাগি কাউড়িয়া মানকর জবর ভিড় হয়েছে। সুবর্ণপুর জেলার অষ্টশম্ভু বাবা সুবর্ণমেরু রামেশ্বর ଗୋକର୍ଣ୍ଣେଶ୍ୱର ସହିତ ବୈଦ୍ୟନାଥର ବାବା କୌଶଲେଶ୍ୱର, ଚର୍ଦ୍ଦାର ବାବା କପିଳେଶ୍ୱର, ବୀର ମହାରାଜପୁରର ବାବା ଚମ୍ପେଶ୍ୱର, ବାବା ଗୋଧନେଶ୍ୱର, ନାଗେଶ୍ୱର ବାଗିର ମନ୍ଦିର ମାନକେ ଶ୍ରଦ୍ଧାଳୁମାନଙ୍କର

0: যোগে দাদা জোহার জোহার জোহার জোহার জোহার জোহার জোহার
1: জোহার রে মকারু জোহার জোহার জোহার জোহার বাবু মকারু
0: হ দাদা
1: কেনতা হালচাল বাবু
0: কেনতা বইলে দাদা এবে তুই এটা পচরাবু না কাঁটা আইন দেলু বলবু এটা
1: কাঁটা সবুদিন আনি পারবু কে মাথার গোটে আস গোটে রইসি বল
0: হই হই হই দাদা আজি মাখন শাক দিরা আর কষি মাখন কোন আইন দিছে
1: বনে কলু বাবু
0: হ্যাঁ
1: এটা তোর বউ বললু
0: হই
1: হলা ম কৌথিলা হই আর সে তো আসবে
0: হই
1: কাঁটা আনবে বলে আনব
0: হ্যাঁ
1: মুই গুড়ে কথা কইলি
0: হ্যাঁ
1: হয় হো আমি তো দিনে ছনে কাঁটা দেবার নি
0: হই
1: সবুদিন আসলে গোটে হেসি কে তো হ্যাঁ কয়লা কে আমার বেড়াড়ে যেন ভেড়ি দুইটা লগাইছিল বললু এটা তোর বউ মুনা গোড়তে যোগরাই দিচ্ছ
0: দাদা ভেড়ি
1: ভেড়ি ভেড়ি ভেড়ি
0: আর আজি বলুছু মুই হণুয়া বনাইছে ঘরে এটা বতর না বলু গোটে কথা দাদা দিয়া নিয়া থি কানা আছে ভাব থিলে হেলা বল হই
1: দেখ রে বাবু যদি ভাব ঠিক থিবা দিয়া নিয়া কিছু নেই থিলে ফুনি
0: হই
1: সব কথা ঠিক হবা
0: ঠিক হবা
1: হেলা হই তো ই যেন দিয়া নিয়া কথা কইলু বাবু
0: হই
1: আর পদে আছে বলনু হই দিয়া নিয়া থি কানা আছে ভাব থিলে হেলা
0: হেলা
1: হেলা
0: হই
1: আর কুচি হজি গলে সব মাহালিয়া 1200 টাকিয়া তালা
0: হই দাদা
1: দেখ বাবু
0: হই
1: গুটে তালা
0: হই
1: 1200 টাকিয়া বি হিতো
0: হই তো
1: যে চাবি হজি গলে
0: গলা
1: এটা মাহালিয়া
0: মাহালিয়া
1: আর যদি ভাব নেই থিবা
0: হই
1: যেতে দিয়া নিয়া কর বাবু
0: হ্যাঁ দে দাদা এই ভাবর কথা বইলাকে বললু আগ তুই গুটে দেখুতিলু দাদা যে আমি লোক বাক তো এতকি নেই থি
1: হ্যাঁ
0: এবে বলুছু যেন প্রকারে লোক বাক বড়ি গলু নে
1: হ্যাঁ
0: এটা তো বড়া বিপদ হই আসুছে কে ধীরে ধীরে বলছি
1: হয় রে বাবু দিনে দিনে ভাবছি
0: হই
1: আমার গাঁ সানে থিলা
0: থিলা
1: হেলা
0: হই
1: আর কম লোক থিলু
0: হই
1: সবকে সব চিনা জনা হই কর থিলু
0: হই
1: ভল মন্দ হই কর থিলু
0: থিলু
1: মাত্র এবে যেন প্রকার জনসংখ্যা বড়ি গলা আমার গাঁ বড়ি গলা ক্ষেত খোলা ফুন নেই রয়েলা ঘর দুয়ার সব জায়গায় হই গলা
0: হই গলা
1: হেলা
0: হই
1: দেখ রে বাবু
0: হই
1: ই যেন জনসংখ্যা বৃদ্ধি হেবার দ্বারা
0: হই
1: বড়া অড়ুয়া কথা
0: হই
1: কেনতা দেখ
0: হ্যাঁ
1: মাত্র গোটে কথা রে বাবু তোর ঘরে যেন জমি 10 একর থিলা জমি বড়ুছে কি
0: নাই বড়ে
1: জমি কমুছে
0: কমুছে
1: কেনতা কমুছে
0: হ্যাঁ
1: দেখ বাবু যাহা তো চাষ জমি থিলা থিলা সেনে যেন সংখ্যা বড়বার দ্বারা কেন তোর নাতি পুতি গুড়ি ক্ষেত মুড়ে গোটে ঘর কলা কেন তোর ভঞ্জা গুড়ে যে ক্ষেত মুড়ে ঘর কলা জমি কমলা
0: কমলা
1: হেলা তার সঙ্গে সঙ্গে যেন 10 একর কে আমি 5-7 লোক নির্ভর করুথুনু এবে 70 লোক হই গলা
0: হই ধীরে ধীরে উৎপাদন বি ইয়াড়ে কমলা
1: হ্যাঁ
0: ইয়াড়ে সরকার উপরে সব প্রকার ব্যবস্থা পড়ুছে
1: হ্যাঁ
0: রহবারটা খাইবারটা এতকি লোকের গাগর পায়ন
1: হ্যাঁ
0: দাদা সব লোক তো হাতের কাজে সচেতন হবে বললু তার ভিতরে দাদা এ দেখ আমার সত্য নায়ক দাদা ঘুমরা ঘুমরি ধরে করে খেটলে
1: হয়তো
0: হ্যাঁ
1: যে বাবু
0: হ্যাঁ
1: আজ্ঞা তো আসলে না
0: হয়
1: মুই অনুরোধ করুছে
0: হ্যাঁ
1: আজ্ঞা গীত পরিবেশন করুন
0: হ্যাঁ

রে বর বর নি সুনাম, রে বর বর নি সুনাম, উত্তম বণিয়া মুহে ঢালিবি প্রীতি টাঙ্গণা।

0: বাবুরে সত্য আজ্ঞা আর তাকর দল বল যে প্রকার গীত পরিবেশন কলে গীত মনটা উল্লাস
1: উল্লাস লাগলা দাদা এই উল্লাস লাগলা ভিতরে আজ হ্যাঁ দেখ আমার বিশেষ আজ্ঞা দিদি গুলো খেটলে কেন ভাবতে কেনা কেনা করে বুঝাউছন হ্যাঁ খুঁড়ে চাল শুনু সময়ের পরিবর্তন সাগে সাগে প্রায়ত আমার চাষীদা মানে আজ নানাদি প্রকার যে ব্যবসায় ভিত্তিক চাষবাস মানে সব কলে না তো এর কাজে বলি করে প্রায় আমার চাষীদা মানে কেন কেন জায়গা মানকে ফুল চাষ বি সেমনে করুছন আজি হেনতি আমার বৈঠক নে গুটে বিষয়বস্তু নিয়ে করে আজ আমি আলোচনা করমা সেটা হল ব্যবসায়িক ভিত্তি চাইনা আস্টার ফুল চাষ এটা কাঁটা কেন প্রকারে করা যা ইতার বিষয়ে বিশদভাবে আজ আমাকে জনাবাকা যে বলি করে আমার বৈঠক নে জনে বিশেষজ্ঞ দিদি অছন দিদি হলে ডক্টর রশ্মিতা টোপু সহকারী অধ্যাপিকা উদ্যান কৃষি বিভাগ কৃষি মহাবিদ্যালয় ভবানীপাটনা কলাহান্ডি দিদি জুহার
2: জুহার নমস্কার
1: দিদি আজ যে বিষয়বস্তুটি আমি আলোচনা করমা যে ব্যবসায় ভিত্তি চাইনা আস্টর ফুল চাষ ই চাইনা আস্টর ফুল বলে এটা কাঁটা আর ইয়ার ব্যবসায়িক ভিত্তি তার গুরুত্ব কাঁটা রয়েছে
2: তেণু সর্বপ্রথমে মোর জুহার এবং নমস্কার সমস্ত চাষী ভাই ও ভী এবং শ্রোতা মণ্ডলী আপনি যেমন পচারে চাইনা আস্টরটি কোণ এছি এক সুন্দর এবং চাহিদা থাকা ফুল এবতী জাতীয় ফুল যাকি আপনার মানে দেখিপারে বজারের তার চাহিদা আজকাল বহুমাত্রার বড়িবার লাগিছে তাকে আমি বিভিন্ন প্রকার মাল তৈরি এবং ফুল সজাণ পূজা পার্বণ বিবাহ ও বিভিন্ন সামাজিক কার্যের আকু ব্যবহার করা যাই পারিব তেণু ঠিক সময় চাষ করে বজার চাহিদা অনুসারে ফুল উৎপাদন কলে এর বহুত আয় মিলি পারিব
1: তো আগে কথা এবে আমি আলোচনা করমা যে জেনকেন্সি আমি যেতবে চাষবাসটি করছু দিদি তো সেতবে তাকে মাটি গোটে দরকার হয়েছি জমি গোটে ঠিকটা হওয়া তেমনি যাই করে সে চাষবাস বনে হওয়া তো আমি যে চাইনা আস্টার ফুল যে চাষটা করমা কেন প্রকার মাটির দরকার হওয়া এটাকে
2: সাধারণত চাইনা আস্টর ফুল চাষ পাই আমি ভাল জমি যেউঠারে জল নিষ্কাশন ব্যবস্থা রহুতিব মানে ড্রেনেজ পানি যেমতি সেটি বাঁধি রহুনথিব 24 ঘন্টা মধ্যে পানি যদি জমা ন হউথিব এবং গড়ি যাউথিব তাহলে সেই ভলিয়া মাটি আম ফুল চাষ পাই বহুত উপযোগী তা সহিত আমি যদি তার দেখিবা কিভলি তার প্রকার তাহলে দোরসা এবং বালিয়া মাটি এই ফুল চাষ পাই অত্যন্ত উপযোগী আউ জমিরে যেমতি মূল পচা সড়া ইত্যাদি রোগ ন হউথিব তেণুকরি আমি টিকে উচ্চা জমিরে যদি ইয়াকু চাষ করি পারিবা তাহলে আহুরি বহুত ভালো সাধারণত ধান জমিরে আমি যদি চাষ করিয়াকু চাহুছে তাহলে আমি শীত ঋতুরে কিবা বর্ষা পরে পরে এই জমিটিকু আমি মধ্যে ব্যবহার করি পারিবা চাইনা আস্টার ফুল চাষ পাই তা সহিত জমির উর্বরতা এবং তার যে অম্লীয়তা রয়েছে তাহা যেমতি 6.7-7.5 মধ্যে রহিলে এহা ফুল চাষ পাই অত্যন্ত উপযোগী
1: জেনকেন্সি চাষ আমি যেতবে করুছু তার জমি গুলো প্রস্তুতি দরকার হয়েছে ঠিক হিসাবে যদি তাকে প্রস্তুত নেই করা যায় যত ক্ষত করে যদি আমি করে দেওয়া বলে যেতকি আয় হওয়ার কথা সেতকি আয় আমাকে নেই মিলে আর শেষকে চাষী খনক হন্তসন্ত হবে আর সে চাষ করা ছাড়ি দেবে চাইনা আস্টর ফুল চাষ ইতার কাজে জমি প্রস্তুতি কেন্দ্রিক করা যাওয়া দিদি সে বাবদে খনে কুহন
2: জমিটিকু আপন হল করিবে 2-3 যদি ভালোভাবে হল করি মাটিকু সম্পূর্ণ ভাবে ঝুরঝুরা বা যাকু কুহাজে পুরা হালুকা ভাবে প্রস্তুত করিবা দরকার এহা পরে পরে আমি যেমতি অনাবনা ঘাস ও অন্যান্য গছ ইত্যাদি যদি বড়িথিব সেগুড়িকু আমি অলগা করি দেই ভালোভাবে জমিটিকু সমান করে দেবা উচিত এরপরে আমি সেথিরে গোবর খত বা কম্পোস্ট যাহা আপন চাষী ভাই মানে ব্যবহার করছন্তি গোবর খত হউ কিংবা কম্পোস্ট ইত্যাদি মধ্যে আমি জমিরে পাখাপাখি 10-15 টন প্রতি হেক্টর পিছা আমি পকাই তাকে ভালোভাবে মাটিরে মিশাই দেবা
1: আর গোটে কথা রহলা যেতবে আমি বিহন কথা কুছু ধান হেলা বলে তো তাকে পলহা বি পকাই রোববাকে পড়ুছে তো আর কিছু দাদা অছন যেমন কি চাষবাসের ধানকে বুনুছন গলা মাত্র ফুল কহলে আমি তাকে বিহন চারা করি রোববাকে পড়বা কি তার মঞ্জি হেনতে মিলুছে সেনতি পকাবাকে পড়বা তো ই বাবদে খনে কহিজন
2: আজ্ঞা চাইনা আস্টরটি সাধারণত বিহন দ্বারা চাষ করা যায় এবং তার মঞ্জিটিকু আমি চারা তৈরি করে থাকি নর্সরিরে আমাকে তার চারা প্রস্তুত করিয়াকু পড়িব সর্বপ্রথমে ভালো মানর গুণযুক্ত এবং রোগমুক্ত বিহন আপনার বিভিন্ন আমার সরকারি অনুষ্ঠান রয়েছে কিংবা আপনার যেকোনো রেজিস্ট্র

0: 40803641 ঘোষণাটি এতিকে শেষ হল
1: কণ শুণিলে তো সাত দিন হল দিন রাতে সমান হয়ে গেল কন্ট্রোল রুম রে বসি বসি অন্টা পিঠি দরজ হয়ে গেল বিজি কু কেমতি ক্যাপচার করা হব সে নেই মো মুন্ড খারাপ আপন মানুষ এইথিপে কন্ট্রোল রুম কু ডাকিছি কি আপন মানে দেখন্তু পুলিশ বিভাগ পক্ষরু কেমতি চেষ্টা চালিছে অথচ লোকে খালি সমালোচনা করুছন্তি
2: দেশ সারা সেই গোটাই চর্চা বিজি বিজি রেডিও টেলিভিশন খবর কাগজ সবুটি সেই কথা মতো তো গিল্টি লাগুছি স্যার মো পাগল প্রায় হয়ে গেলে সেপটে মিনার অবস্থা বি তদ্রূপ আমাকে লাগুছে সব যেমি আমপাই
3: এতে ধৈর্য হরাইলে হব না মিস্টার দাস আপনার মানসিকতা মু বুঝুছি হলে জন স্পেস সাইন্টিস্ট ভাবে আপনার বরং গর্ব করিবা কথা পৃথিবী বাহারে মহাকাশর অন্য গ্রহরে বি প্রাণী জগত থিবার প্রমাণিত হয়ে পারিলা এতে কল্পনা জল্পনার অন্ত হেলা আপনার খুশি হন্তু মিস্টার দাস আপনার ও মিসেস দাস মহাকাশ বিজ্ঞানের গ্রন্থরে নূতন পৃষ্ঠা যোড়ি পারিছন্তি না কোন কহুছন নরেন
4: হ্যাঁ স্যার আপনার ঠিক কহুছন্তি বিজির হিংস্রতা দিনকু দিন বড়ি চালিছি বলি যাহা চিন্তা
3: সেতির তার দোষ কোন পৃথিবী পাই সে হইতে এক অস্বাভাবিক প্রাণী হেলে সেই গ্রহটা পাই তো নুহে পুনশ্চ জনে স্ট্রেঞ্জর ভাবে সমস্ত অড বিহেভিয়ার পাইবারে তার হিংস্রতা বড়িবা স্বাভাবিক কথা
1: হ্যালো ইয়েস ফ্রম পিএমস অফিস ইয়েস স্যার উইথিন 48 আওয়ার্স ওকে স্যার ইয়েস ইয়েস স্যার পিএম অফিস রু মেসেজ আসলে 48 ঘন্টা ভিতরে বিজি কু ধরিবাকু হব জীবন্ত হেউ বা মৃত হেউ
4: স্যার বিজি কু মারিবার কিছু উপায় পাইলে
1: ডক্টর চৌধুরী আপন তো বিজির বডি স্ক্যানিং করে তার ব্লড টেস্ট বি করে কহিলে কি উপায়ে বিজি কু হত্যা করা যাইপারে
3: বিজির ক্ষেত্রে আমার লাইফ সাইন্স পাঠ কিছুটা ফেল মারিছে বিজির রক্ত কাহিঁকি যে কলা তা জনা যায়নি হলে কলা রঙটা কেউ কেমিক্যাল যোগ তার পরীক্ষা নিরীক্ষা চালিছে
1: আচ্ছা ডক্টর চৌধুরী
4: ইয়েস
1: বিজি কু যদি কোনসি প্রকারে বন্দী করি গোটে সিল্ড চেম্বরে রখা যায় এবং অক্সিজেন রু বঞ্চিত করা যায় তাহলে কিছু সময় মধ্যে তার মৃত্যু তো নিশ্চয় হব
3: মোটে নুহে কারণ বিজি অঙ্গারকাম্বল গ্রহণ করে এবং অক্সিজেন পরিত্যাগ করে পুনশ্চ তা শরীরে এক বিশেষ ধরনের গ্যাস চেম্বরে সি অঙ্গারকাম্বল সঞ্চিত রখে যেউথিরে কি সে 100 দিন বঞ্চি রইপারিব তাঠু অধিক রখালে হয়ত তার মৃত্যু হইপারে
1: আচ্ছা বিষাক্ত গ্যাস ভরিদেলে
3: কিছু প্রভাব পড়বনি
2: এবে হাওয়াই আইল্যান্ডর মোনাকি অবজরভেটরি সে অজানা গ্রহটির অবস্থিতি সম্পর্কে সূচনা মিলে যাই আমেরিকান স্পেস রিসার্চ সেন্টার তরফ তার নামকরণ বি করা যাই মার্গারেট আ মিনাঙ্ক নামানুসারে গ্রহটির নাম রখা যাই মার্কোমিনা তাহা হাইপর স্পেস বা অন্য মহাকাশর এক গ্রহ মার্কোমিনা লিমোনাণ্ড নামক সৌরশক্তি প্রদান করুথবা নক্ষত্রর কক্ষ চারিপটে ঘুরে লিমোনাণ্ড বাইগণীর রঙর আলোক বিচ্ছুরিত করে হলে বি মার্কোমিনার তাপমাত্রা আউ চাপ প্রায় আম পৃথিবী সহ সমান তেণু হুয়েত সেটি জীবজগত সৃষ্টি হয়েপারছি হলে সেটি উদ্ভিদ জগত না বিজি কু ছাড়ি আহরি কিছু প্রকার প্রাণী বি সেটি থিবার সম্ভাবনা আছে সেটি জলর পরিমাণ খুব কম জলরাশি বলে যা জনা পড়ুলা তাহা প্রকৃতরে জলীয় বাষ্পর এক বিরাট ঘোড়ণী বিজির বডি ফ্লুইড বায়োপসি আউ জেনেটিক টেস্ট আদি জনা যাইছি যে বিজি অঙ্গারকাম্ল গ্রহণ করে অম্লজান ছাড়ে
3: হরে মিস্টার দাস এ ভিতরে আপনার অনেক গুড়ে তথ্য সংগ্রহ করে সারে অফকোর্স
1: তাহলে ডক্টর চৌধুরী গবেষণা মধ্যে ফেল মারিনি দেখিলে ডক্টর চৌধুরী আপনার কথা সব চপাই রখিলে অথচ রিসার্চর সব ক্রেডিট এবে আমেরিকান সাইন্টিস্ট মানক পাখ গলা ইয়েস পুলিশ কমিশনার স্পিকিং কোন হলা এয়ারপোর্টে ভঙ্গারুজা করেছি টিভি টাওয়ার বি যাইছি ও রবিশ সারা শহর ধ্বংস করে ইয়ে শুণ তাকে ফায়ারিং কর কোন কহিল ফায়ারিং করা হয়েছি গুলি ভেদুনি ও ন তা দেহরে গুলি বি ভেদুনি হে ভগবান শুণ এসিড মারিবা ব্যবস্থা কর হ্যাঁ শুণ এসিড আউ কা দেহরে ন বাজিবা কথা মতে প্রতি 10 মিনিট রে ইনফরমেশন দিও ওকে
3: আপনার কাহিঁ সেসব করছেন